0: জন্ম স্টুডি সাইকেল করে ফান্ডিং কেনাও
1: Dale Catimo la de esa rápida.
2: Soy Anita de San Jordi.
3: Radio Murta, una radio de aquí, feta.